0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আজ নাথুলা পাসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন। উত্তরপত্র মূল্যায়নে অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি বলে সিবিএসই জানিয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতের পি ভি সিন্ধু এবং সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা করবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ এ বিষয়ে দীর্ঘ শুনানির পর রায়দান স্থগিত রেখেছিলেন। 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 326 ধারায় নির্বাচন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এসআইআর প্রক্রিয়ায় তা লঙ্ঘিত হয়েছে বলে আবেদনকারীদের তরফে অভিযোগ করা হয়। নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারী মৃত স্থানান্তরিত ভোটারদের বাদ দেওয়ার লক্ষ্যে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে। আবেদনকারীদের দাবি ছিল যে পদ্ধতিতে এসআইআর এর কাজ হচ্ছে তাতে একাধিক বৈধ ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। প্রাথমিকভাবে নির্বাচন কমিশন তথ্য যাচাইয়ের জন্য আধার ছাড়া 11টি নথি জমা দেওয়া যাবে বলে জানিয়েছিল, যদিও পরবর্তী সময় শীর্ষ আদালত অতিরিক্ত নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। বিহারে ভোটার তালিকা পরিমার্জনের কাজ চলাকালীন গত বছরের জুনে এসআইআর এর বিরোধিতায় একাধিক মামলা দায়ের হয়। পরবর্তীকালে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু থেকেও একাধিক পিটিশন দাখিল করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরে দ্বিতীয় দিনে আজ নাথুলা পাস পরিদর্শন করবেন। সেখানে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন তিনি। বাবা হরভজন সিং এর মন্দিরও ঘুরে দেখবেন তিনি। এরপর রাষ্ট্রপতি গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। বিশ্ববিদ্যালয়ের 33টি বিভাগের জন্য 14,000 ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করবেন তিনি। পাশাপাশি মেধাবী পড়ুয়াদের হাতে সোনা ও রূপোর মেডেল তুলে দেওয়া হবে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই স্পষ্ট জানিয়েছে উত্তরপত্র মূল্যায়নে তাদের অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি। বোর্ড জানিয়েছে সমাজ মাধ্যমে cbse.onmarks.co.in নামে যে ইউআরএলটি শেয়ার করা হচ্ছে সেটি সম্পূর্ণ আলাদা। এর সঙ্গে উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত পোর্টালের কোনো সম্পর্ক নেই। সিবিএসই অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় অতিরিক্ত স্বচ্ছতা বজায় রাখতে সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানানো হয়েছে। রেলমন্ত্রক দেশে প্রথম হাইড্রোজেন চালিত 10 কোচের ডেমো ট্রেন চলাচলের প্রস্তাব অনুমোদন করেছে। উত্তর রেলের জিন্দ ও শনিপথের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ 75 কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন। বিদ্যুতের পরিবর্তে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে হাইড্রোজেন। রিসার্চ, ডিজাইন ও স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আরডিএসও ও রেল সুরক্ষা কমিশনারের পক্ষ থেকে এই ট্রেন চালানোর ব্যাপারে অনুমতি মিলেছে। দেশবাসী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 63তম প্রয়াণ দিবসে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করছে। ইংরেজ শাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে জওহরলাল নেহরু যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। স্বাধীন ভারতে নেহরু প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জওহরলাল নেহরুর প্রয়াণ বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপাচারে আয়ুর্বেদে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদেহে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসের আদেশেই এই হামলা চালানো হয়। 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল চক্রান্তকারী ছিল ওদেহে। তার বিরুদ্ধে ইসরায়েলের নাগরিকদের অপহরণ, হত্যার অভিযোগ রয়েছে। এদিকে ইসরায়েল দক্ষিণ লেবাননের টোইর মারজায়ুন জেলার একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে বলে জানা গেছে। গতকালের এই ঘটনায় 31 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 40 জন। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের আক্রমণে হেজবোল্লাহ গোষ্ঠীর 600 বেশি সদস্য নিহত হয়। মার্কিন গবেষণা সংস্থা নাসা চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে পাঠানোর জন্য রোবোটিক ল্যান্ডার, লাফিয়ে চলতে সক্ষম এমন ড্রোন এবং বিশেষ যানবাহনের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজেসের মহাকাশ সংস্থা ব্লু অরিজিন এই প্রকল্পে যন্ত্র নির্মাণের জন্য নির্বাচিত সংস্থাগুলির অন্যতম। মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য 2028 সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হবার আগেই আবারও মার্কিন মহাকাশচারীদের চাঁদে অবতরণ করানো। চাঁদের মাটিতে মানুষ পাঠানোর ক্ষেত্রে নাসাকে চীনের সঙ্গে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে, ফলে নতুন মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার চাপও বাড়ছে মার্কিন মহাকাশ সংস্থার উপর। উল্লেখ, চীনও 2030 সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়ে দ্রুত এগোচ্ছে। গতকাল তারা শেনঝাও 23 মহাকাশযান উৎক্ষেপণ করে সে দেশের মহাকাশচারীদের তিয়াংগং মহাকাশ স্টেশনে পাঠিয়েছে। ভারতীয় বায়ুসেনা তাদের প্রযুক্তি বিভাগে আধিকারিক নিয়োগ সংক্রান্ত নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। এখানে গেট পরীক্ষার প্রাপ্ত নম্বর বা ইঞ্জিনিয়ারিং এ অ্যাপটিটিউড টেস্টের ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাই করবে এয়ারফোর্স সিলেকশন বোর্ড। যোগ্য প্রার্থীদের এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের প্রিলিমিনারি লিখিত পরীক্ষায় বসতে হবে না। ভারত এবং রোমানিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যৌথ কমিটির বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক। সাইবার সুরক্ষা, সামরিক ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা শিল্পে সমন্বয় বাড়ানোর বিষয়ে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে গতকাল অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং এর সঙ্গে 17তম ফরেন মিনিস্টার্স ফ্রেমওয়ার্ক ডায়ালগে যৌথভাবে সভাপতিত্ব করেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং অন্যান্য আঞ্চলিক, আন্তর্জাতিক ও বহুপাক্ষিক বিষয়ে তাদের কথা হয়েছে। দুদেশের মধ্যে সুসংহত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি নিয়েও মত বিনিময় করেছেন তারা। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে নির্দিষ্ট আইন রাজ্যে কঠোরভাবে কার্যকর করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে বাংলাদেশে ফেরার জন্য শতাধিক মানুষের ভিড় জমানো প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই নীতিতে অনুপ্রবেশ রুখতে সরকার কাজ করছে। অনেক আগে থেকেই এই আইন চালু থাকলেও পূর্বতন রাজ্য সরকার ভোট ব্যাংকের স্বার্থে তা কাজে লাগায়নি বলে অভিযোগ করেন তিনি। পশ্চিমবঙ্গে জনগণনা প্রক্রিয়ার অঙ্গ হিসেবে রাজ্য সরকার সেন্সাস অফিসার নিয়োগ করেছে। রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের সেন্সাস সেলের তরফে প্রকাশিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে জেলা থেকে পুরসভা স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে জনগণনার দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ডিভিশনাল কমিশনারদের ডিভিশনাল সেন্সাস অফিসার, জেলাশাসকদের প্রিন্সিপাল সেন্সাস অফিসার এবং বিডিওদের চার্জ সেন্সাস অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। শ্রম দপ্তরের তরফে জারি করা ওই বিজ্ঞপ্তিতে সরকারি চাকরির ক্ষেত্রে ওবিসিদের জন্য 7% সংরক্ষণের কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিতে নতুন 100 পয়েন্ট রোস্টারও প্রকাশ করা হয়েছে। আইপিএল ক্রিকেটের প্লে অফের এলিমিনেটর ম্যাচে আজ সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচের জয়ী দল শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আজকের ম্যাচের পরাজিত দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ব্যাডমিন্টনে দুবারের অলিম্পিক জয়ী ভারতের পিভি সিন্ধু এবং পুরুষের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে সিন্ধু ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীকে 21-17, 21-18 গেমে পরাজিত করেন। পুরুষদের ডাবলসে সাত্বিক ও চিরাগ আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বী জুটিকে 26-28, 21-15, 21-13 হারিয়েছেন। আগামীকাল প্রি কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবেন তাইওয়ানের লি ঝে হুই ও ইয়াং পোহান জুটির। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টে এসআইআর এর আইনি বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের একগুচ্ছ মামলার আজ রায় ঘোষণা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সিকিম সফরের দ্বিতীয় দিনে আজ নাথুলা পাসে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে কথা বলবেন। উত্তরপত্র মূল্যায়নে অনস্ক্রিন মার্কিং ব্যবস্থায় নিরাপত্তার কোনো ব্যাঘাত ঘটেনি বলে সিবিএসই জানিয়েছে। গাজায় হামাসের সামরিক শাখার নতুন প্রধান মোহাম্মদ ওদে ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: নমস্কার, ইয়ো আকাশবাণী খরসাং হো। আবার প্রাদেশিক সমাচার সবিতা ছেত্রবাট শুনহোস। प्रथममा मुख्य समाचार। राष्ट्रपति द्रौपदी मुर्मू सिक्किमको तीन दिवसीय भ्रमणमा हुनुहुन्छ। उहाँले आज भ्रमणको दोस्रो दिन नथुला पासको भ्रमण साथै सिक्किम विश्वविद्यालयको दीक्षान्त समारोहमा भाग लिनुहुनेछ। राज्यका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले लक्ष्मी भण्डार योजनालाई अन्नपूर्ण भण्डार योजनामा रूपान्तरण गर्ने प्रक्रिया चाँडै पूरा हुने बताउनुहुँदै अन्नपूर्ण योजना फारम आज नवान्न मार्फत जारी गरिने घोषणा गर्नुभएको छ। आगामी मनसुनको सन्दर्भमा उत्तर बंगालमा सम्भावित बाढ़ीको तयारीका लागि मंगलबार उत्तरकन्यामा उच्चस्तरीय बैठक सम्पन्न भयो। कलकत्ता उच्च अदालतले तृणमूल कंग्रेसका नेता जहाँगीर खानलाई दिएको सबै अन्तरिम राहत र कानूनी सुरक्षा फिर्ता लिएको छ। अनि आईपीएल क्रिकेटमा रोयल च्यालेन्जर्स बेंगलोरले हिज पहिलो क्वालिफायर म्याचमा गुजरात टाइटन्सलाई 92 रनले पराजित गर्दै फाइनलमा स्थान बनाएको छ। अब समाचार विस्तारमा। राष्ट्रपति द्रौपदी मुर्मू सिक्किमको तीन दिवसीय भ्रमणमा हुनुहुन्छ। उहाँले आज भ्रमणको दोस्रो दिन नथुला पासको भ्रमण गर्नुहुनेछ। उहाँले नथुला क्षेत्रमा तैनात सैनिकहरूसँग अन्तर्क्रिया गर्नुहुनेछ। वरिष्ठ सैन्य अधिकारीहरूले उहाँलाई यस क्षेत्रमा भइरहेका विभिन्न गतिविधिहरूको बारेमा जानकारी गराउनुहुनेछ। राष्ट्रपतिले बाबा हरभजन मन्दिरमा प्रार्थना पनि गर्नुहुनेछ। उहाँले गान्तोकको मानन केन्द्रमा सिक्किम विश्वविद्यालयको सातौं दीक्षान्त समारोहमा भाग लिनुहुनेछ अनि डिग्री र पदक प्रदान गर्नुहुनेछ। 199 महिला सहित मेधावी विद्यार्थीहरूलाई लगभग 14,000 डिग्री र 285 स्वर्ण र रजत पदक प्रदान गरिनेछ। आफ्नो भ्रमणको अन्तिम दिन उहाँले सिक्किम पुलिसलाई प्रतिष्ठित राष्ट्रपति पुलिस ध्वज प्रदान गर्नुहुनेछ। यसका साथै सिक्किम यो प्रतिष्ठित सम्मान प्राप्त गर्ने देशको 15 राज्य बन्नेछ। हिज भ्रमणको पहिलो दिन राष्ट्रपतिले राज्यमा ससुरक्षित र पहुँचयोग्य परिवहन सुविधा सुधार गर्ने उद्देश्यले महिलाहरूका लागि समर्पित बसहरूलाई हरियो झण्डा देखाउनुभयो। राष्ट्रपतिले सिक्किमको समृद्ध पारिस्थितिक र पुष्प सम्पदाको अवलोकन गर्न रिज पार्कमा रहेको अर्किडोरियमको पनि भ्रमण गरी त्यसको अवलोकन गर्नुभयो। उहाँले दुर्लभ पाण्डुलिपि र बौद्ध सांस्कृतिक कलाकृतिहरूको संरक्षणका लागि प्रसिद्ध नामगेल तिब्बत विज्ञान संस्थानको पनि भ्रमण गर्नुभयो। राज्यका मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले लक्ष्मी भण्डार योजनालाई अन्नपूर्ण भण्डार योजनामा रूपान्तरण गर्ने प्रक्रिया चाँडै पूरा हुने बताउनुहुँदै अन्नपूर्ण योजना फारम आज नवान्न मार्फत जारी गरिने घोषणा गर्नुभयो। यो फारम अनलाइन र अफलाइन दुवै उपलब्ध हुनेछ। योजनाको लाभ लिन लाभार्थीहरूले फारम भर्नु अनिवार्य हुनेछ। मुख्यमन्त्रीका अनुसार जति चाँडो नामाङ्कन प्रक्रिया पूरा हुनेछ त्यति चाँडो लाभ शुरू हुनेछ।
2: अन्नपूर्ण भण्डार योजना पूर्ण रूपमा सञ्चालन नभएसम्म लाभार्थीहरूले लक्ष्मी भण्डार योजना अन्तर्गत लाभ प्राप्त गर्न जारी राख्ने कुरा उहाँले स्पष्ट पार्नुभयो। अन्नपूर्ण भण्डार प्रक्रिया आजदेखि सुरु हुनेछ। मुख्यमन्त्रीले यो पनि भन्नुभयो, भारतीय नागरिकहरू मात्र यस योजनाको लागि योग्य हुनेछन्। राज्य सरकारले मा क्यान्टिनको बारेमा पनि एक प्रमुख निर्णय गरेको छ। अब हप्ताको दुई दिन मा क्यान्टिनमा 5 रुपियाँमा माछा र भात उपलब्ध हुनेछ। मुख्यमन्त्रीले हाल राज्यमा लगभग 400 मा क्यान्टिनहरू सञ्चालनमा रहेको बताउनुभयो। स्वास्थ्य विभागको बारेमा पनि एउटा महत्त्वपूर्ण घोषणा गरियो। मुख्यमन्त्रीले आयुष विभागलाई स्वास्थ्य विभागबाट अलग गरिने र अब स्वतन्त्र रूपमा काम गर्ने बताउनुभयो। उहाँले स्वास्थ्य साथी योजनालाई आयुष्मान भारत योजनामा रूपान्तरण गर्ने प्रक्रिया सुरु भएको पनि जानकारी दिनुभयो। यो प्रक्रिया पूरा नभएसम्म मानिसहरूले स्वास्थ्य साथी योजनाको लाभ प्राप्त गरिरहनेछन्। सिल्भेस्टर लेप्चा, आकाशवाणी समाचार, खरसाङ।
1: आगामी मनसुनको सन्दर्भमा उत्तर बंगालमा सम्भावित बाढ़ीको तयारीका लागि मंगलबार उत्तरकन्यामा उच्चस्तरीय बैठक सम्पन्न भयो। बैठकमा उत्तर बंगाल विकास तथा खेलकुद मन्त्री निशित प्रमाणिक, जनप्रतिनिधि, जिल्ला प्रशासन अधिकारीहरू र विभिन्न केन्द्रीय तथा राज्य निकायका अधिकारीहरू उपस्थित थिए। बैठकमा भाजपा र विपक्षी दुवै दलका विधायकहरू पनि उपस्थित थिए। नदीहरूको वर्तमान अवस्था, बाँधहरूको अवस्था, माटोको कटान र नदीको किनारमा सिल्टेज जस्ता मुद्दाहरूमा विस्तृत रूपमा छलफल गरियो। बाढ़ीको जोखिममा रहेका क्षेत्रहरूमा पूर्व चेतावनी प्रणालीलाई बलियो बनाउन, राष्ट्रिय विपद प्रतिक्रिया बल एनडीआरएफको तैनाती सुनिश्चित गर्न र राहत तथा उद्धार कार्यलाई अझ प्रभावकारी बनाउन जोड़ दिएको थियो। मन्त्री निषेद प्रमाणिकले कुनै पनि विपदलाई समयमै सामना गर्न सकियोस् भन्ने उद्देश्यले बाढ़ीको जोखिममा रहेका क्षेत्रहरूलाई प्राथमिकता दिइरहेको बताउनुभयो। कलकत्ता उच्च अदालतले तृणमूल कंग्रेसका नेता जहाँगीर खानलाई दिएको सबै अन्तरिम राहत र कानूनी सुरक्षा फिर्ता लिएको छ। अदालतले 18 मईमा दिएको अन्तरिम सुरक्षा अब प्रभावकारी नहुने कुरा पनि स्पष्ट पारेको छ। सन् 2019 जहाँगीर खान विरूद्ध मुद्दा दर्ता गरिएको थियो, जसमा उनले अदालतबाट राहत पाएका थिए। त्यो राहत आज समाप्त हुने तय भएको थियो। फलस्वरूप मुद्दा हिज उच्च अदालतमा फेरि सुनवाईको लागि आयो। बिहान सम्बन्धित पक्षका वकिलहरूको अनुपस्थितिको कारण मुद्दा नियमित पीठमा पठाइएको थियो। यसले राहत अवधि समाप्त भएपछि उनको गिरफ्तारीमाथि कुनै कानूनी बाधा नहुने कुरा स्पष्ट पारेको छ। यसका साथै जहाँगीर खानले फाल्टा विधानसभा उपचुनाव अघि उच्च अदालतबाट अर्को अन्तरिम सुरक्षा पनि प्राप्त गरेका थिए। त्यो मुद्दाको पनि हिज सुनवाई भएको थियो। राज्य पुलिसले अदालतमा आफ्नो प्रतिवेदन पेश गरेको थियो। सुनवाईको क्रममा न्यायाधीश पार्थ सारथी सेनले भन्नुभयो, निवेदकलाई निर्वाचन प्रक्रियालाई ध्यानमा राख्दै अस्थायी राहत दिएको थियो, तर उनले एफआईआर खारेज गर्न खोजेका थिएनन्। यस्तो परिस्थितिमा राहत जारी राख्नुको कुनै औचित्य छैन। पुलिस प्रतिवेदनलाई उद्धृत गर्दै अदालतले मुद्दाको अनुसन्धान जारी राख्न सकिने र त्यसैले अन्तरिम संरक्षण हटाउनु पर्ने बताएको छ। समाचार आकाशवाणी खरसाङबाट सुन्दै हुनुहुन्छ। ताजा समाचार जान्नका लागि सोशल मिडिया ह्यान्डल एक्समा @AIR News खरसाङ अनि फेसबुकमा आकाशवाणी समाचार नेपालीलाई फलो गर्न सक्नुहुनेछ। कोलकाताको एक विशेष अदालतले मालदाको मोथाबारीमा न्यायिक अधिकारीहरूमाथि भएको आक्रमणको सम्बन्धमा थप 15 जनालाई 5 जुनसम्म राष्ट्रिय अन्वेषण

0: हवस् त श्रोता, र यस गीतको अन्त साथै अहिलेलाई स्वर माधुरी कार्यक्रम यतिमा नै पुरा गरिन्छ। हामी आकाशवाणी खरसाङबाट बोलिरहेका छौँ। अब प्रस्तुत छ बंगला संगीत कार्यक्रममा अन्तर्वार्तामा आधारित कार्यक्रम।
1: श्रोता बन्धুরা, শুরু করছি আজকের আইনি কথা। আইনি কথা অনুষ্ঠানে আজকের আমাদের আলোচ্য বিষয় ল্যান্ড এন্ড পার্টিশন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট শিবশঙ্কর ব্যানার্জি। ইনি কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। নমস্কার শিবশঙ্করবাবু, আপনাকে আমাদের স্টুডিওতে প্রথমে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আচ্ছা, অনুষ্ঠানের শুরুতে আমি আপনার থেকে যেটা জানতে চাইব সেটা হচ্ছে, এখানে বিষয়টা হচ্ছে ল্যান্ড অ্যান্ড পার্টিশন। তা আমরা ল্যান্ড বলতে প্রথমে কি বুঝব?
2: দেখুন, যদি আক্ষরিক অর্থে বুঝতে চান, ল্যান্ড মানে শুধু জমি নয়, কিন্তু ল্যান্ড মানে এই ক্ষেত্রে আপনারা যেটা নিজেরা কয়েন করেছেন ল্যান্ড অ্যান্ড পার্টিশন, এইখানে আপনাকে ধরে নিতে হবে প্রপার্টি অ্যান্ড পার্টিশন। প্রপার্টি ইউজুয়ালি তিন প্রকার, এক হচ্ছে মুভেবল, দুই হচ্ছে ইমুভেবল, তিন হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি।
1: আচ্ছা,
2: এই পার্টিশন মানে হচ্ছে ভাগাভাগি। এই পার্টিশন শব্দটা খুব কমন, তাহলে ভাগ কখন হবে? ভাই ভাইয়ে ভাগ হতে পারে, বাপ ছেলেতে ভাগ হতে পারে, ইভেন দুটো বন্ধুতেও ভাগ হতে পারে।
1: না না, এইখানে এবার আমি আসছি, যে এই যে আমি মেইন আসছি ল্যান্ডের কথায়, তারপর তো আপনার প্রপার্টি আসছে, তারপরে ইন্টেলেকচুয়াল প্রপার্টির কথায় আসছে। ল্যান্ড কত রকমের হয় যেগুলো আমরা ভাগ করতে হয়?
2: দেখুন,
1: মানে কৃষি জমি আছে, বাস্তু জমি আছে, শিল্পের জমি আছে।
2: হ্যাঁ, এই অনেক রকম জমি।

0: জমিটাকে ভাবতে গেলে আগে আপনাকে ভাবতে হবে জমি আর জলা, মূলত এইভাবে ভাগ করুন।
1: আচ্ছা,
0: এবার জমিটাকে আবার ভাগ করা যাবে।
1: আচ্ছা,
0: জমিটাতে আপনার কৃষি জমি হতে পারে, বাস্তু জমি হতে পারে, এটা বন জঙ্গল হতে পারে, এটা বাগান হতে পারে।
1: তো এই ভাগের প্রশ্নটা কখন আসে, মানে পার্টিশনের ব্যাপারটা কখন আসে?
0: পার্টিশনের ব্যাপারটা আসে যখন একটা সম্পত্তিতে একাধিক মালিক থাকে,
1: মানে এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি
0: নাও হতে পারে।
1: আচ্ছা,
0: উত্তরাধিকার সূত্রে নাও হতে পারে। ধরুন আজকে আপনি সুনীলবাবু আর আমি শিবশঙ্করবাবু দুজনে বন্ধুত্ব করে একটা বড় জমি কিনলাম, একটা বাংলো বানালাম।
1: এটা পার্টনারশিপের কথা বলছি?
0: না, পার্টনারশিপ বলিনি, এটা পার্টনারশিপও নয়, কোনো ব্যবসাও নয়, শুধুমাত্র আমি আর আপনি বন্ধুত্বর মাধ্যমে আমরা ঠিক করলাম যৌথভাবে, যৌথভাবে একটা সম্পত্তি আমরা অধিগ্রহণ করলাম, কিংবা আমরা এই সম্পত্তিকে দখল নিলাম, কিংবা সম্পত্তিটার মালিকানা হলাম। এইবার 10 বছর পরে আপনার বয়স হলো, আমার বয়স হলো, আমরা ঠিক করলাম না এই সম্পত্তিটা আমি রাখবো না, আমি পাচ্ছি না আর।
1: একজন বলছেন,
0: আমি বললাম।
1: আচ্ছা,
0: আপনি বললেন না আমি রাখবো, আমি তো বৃদ্ধ বয়সে এখানেই থাকবো ভেবেছি।
1: আচ্ছা,
0: তাহলে এই সম্পত্তিটা যখন আমরা কিনেছি তখন দলিলে আমার আর আপনার নাম ছিল ক্রেতা হিসাবে। এই আমার আর আপনার নামে বলা ছিল যে দুজনেই সমান অধিকার সত্ত্বে কেনা হলো, তাহলে দুজনের সমান অধিকার হলে 50-50 রাইট।
1: আচ্ছা,
0: এই সম্পত্তিতে আপনারও যা অধিকার আমারও তাই অধিকার।
1: এবার আপনি ছেড়ে চলে যাচ্ছেন,
0: কিন্তু সম্পত্তিটার কোন দিকটা কার এটা আমরা কিন্তু তখন নির্ধারণ করিনি। তার কারণ হচ্ছে পুরো বাংলোটাই আমি এবং আপনি দুজনেই ভোগ করছিলাম, যে যার খুশি রুমে যাচ্ছিলাম। কিন্তু যখন আপনি এটা আমি বলছি ছেড়ে দেবো আর আপনি বলছি রাখবেন, তখন সবসময় দরকার কোন দিকটা কার, তা নাহলে তো প্রত্যেক অণুপরমাণুতে দুজনের মালিকানা আছে।
1: তাহলে তার মানে যখনই কোনো কনফ্লিক্ট আসছে তখন সেটা নির্দিষ্ট করে বলতে হবে যে আপনার অংশটা কোনটা, আপনাদের টোটালটার মধ্যেই আপনার অধিকার রয়েছে, তার মধ্যে আপনাদের অংশ বলে তো কিছু নেই, পুরো অংশটাতেই আপনার অধিকার রয়েছে।
0: তাহলে এরপরে বলতে হবে, তাহলে এই দিকের একটা দিক নির্ধারণ করে এই দিকের অণুপরমাণু দুটোতেই আপনি অধিকার নিন শতাংশ, আর এই বাঁ দিকের অণুপরমাণুগুলোতে আমি নিই শতাংশ।
1: তা এটা তো ভার্বাল হচ্ছে, তাহলে ভার্বাল এই যে আপনারা আমরা মিউচুয়ালি বলে নিলাম যে ডান দিকে আমি থাকি,
0: এই ভার্বাল, হ্যাঁ এই ভার্বালটাই যখন আপনি রিডিউস ইনটু রাইটিং মানে লেখায় আনবেন, এইটাই দুজনের মধ্যে যে দলিলটা হবে, দুজনের মধ্যে ঠিক হলো পশ্চিম দিকটা আপনার, পূর্ব দিকটা আমার, আর মাঝখানে এই হলো দেয়াল,
1: কিংবা সম্পত্তির বেলায় হলো যে আলমারি খাট এগুলো আমার, তো শোনা
0: এই যখনই আপনি এই করলেন এইটার যে দলিল হলো এই দলিলটার নামই হলো ডিড অফ পার্টিশন।
1: ডিড অফ পার্টিশন। আচ্ছা না, আমি ডিড অফ পার্টিশানে যাওয়ার আগে আমি বলছি যে এই যে মিউচুয়াল যে আমরা ভাগাভাগি করে নিলাম, এটার কি কোনো বৈধতা নেই, মানে এটার কোনো
0: মৌখিকভাবে বৈধতা আছে কি নেই?
1: এটা দুটো আছে, এক হচ্ছে মৌখিক ভাগাভাগি করলাম, আবার দখলটাও ওইভাবেই আছে।
0: যদি মৌখিক করলেন এবং দখলও নিলেন তৎসত্ত্বেও এইটা যদি দুপক্ষ কোটে গিয়ে না মানে, মৌখিক কথাটা কোটে প্রমাণ করা খুব মুশকিল। থাকলেন, এবার আপনার দখলটা আমি কালকে ডিস্টার্ব করলাম, তখন আপনি কোটে গিয়ে বলবেন না তো শিবশঙ্করবাবু 3 বছর আগে বলেছিল পশ্চিম দিকে থাকবে, এখন কেন পূর্ব দিকের ঘর চাইছে? এটা কোটে প্রমাণ করব কি করে? তাই এই মৌখিক কথাবার্তা বাক্যালাপটা আমরা একটা দলিল ফর্মে লিপিবদ্ধ করি।
1: আচ্ছা, এইটা ধরুন দলিল ফর্মে লিপিবদ্ধ হলো কিন্তু সেটা রেজিস্টার করলো না, মানে ওটা
0: রেজিস্ট্রি করলেন না,
1: তাহলে
0: মৌখিকের থেকে একটু ভালো, কিন্তু আইনি তরজা রয়েই যাবে যে সত্যি ওটা হয়েছিল, ওটা কি সইটা জাল, ওটা কি সেই দিন কি আমি সুস্থ ছিলাম। এই এতগুলো প্রমাণ সাপেক্ষে ওই ডকুমেন্টটা কোর্ট অ্যাকসেপ্ট করবে।
1: তা এখানে রেজিস্ট্রেশনের জন্য কি রকম খরচ পড়ে?
0: মানে এইখানে রেজিস্ট্রেশনের সম্পত্তির ওপর, সম্পত্তির ওপর মূল্য ধারণ ধার্য করে রেখেছে এক একটা সরকার, এক এক রকম। পশ্চিমবঙ্গ সরকার একরকম, উত্তরপ্রদেশ সরকার

0: একরকম, এটাকে বলে স্ট্যাম্প ডিউটি। এই সম্পত্তি ভাগাভাগে স্ট্যাম্প ডিউটি, এই স্ট্যাম্প ডিউটিটা শিডিউল আছে কোন প্রপার্টিতে কোন এরিয়ায় কি হবে, তাদের সার্কেল রেট বলি, সেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে সব রেট আছে। আপনি দলিলটা রেডি করে ওই যে সই বললেন, সই করার পরে যখন দলিলটা জমা দিলেন রেজিস্ট্রারের কাছে, রেজিস্ট্রার তার হিসেব নিকেশ কষে বলবেন যে এই দলিলটা নথিভুক্ত করতে এবং রেজিস্ট্রিকরণ করতে আপনার এত টাকা রাজস্ব দিতে হবে।
1: সেটা কত পার্সেন্ট হয় মানে সম্পত্তির?
0: এইটা ডিপেন্ড করবে, এইবার ধরুন ভাগটা হচ্ছে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর, তখন এই ভাগটা 6% হতে পারে, 8% হতে পারে।
1: এটা তো নরমাল কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে, সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে 6% 8%
0: এটা তাই হবে। কারণ হচ্ছে যেহেতু আপনারা দুজনে বাইরের লোক, এই ডিড অফ পার্টিশনটা হবে যে একটা পোর্শন আপনি ওনাকে গিফট করলেন 50% রাইটটা, আর আরেকটা দিকের 50% রাইটটা উনি আপনাকে গিফট করলেন। কিন্তু রাস্তার লোক যখন কাউকে গিফট করে মানে পরিবারের বাইরে, সেই গিফটের স্ট্যাম্প ডিউটি ইজ ইকুইভ্যালেন্ট টু সেল, সেই জন্য ওই ডিড আপনার কিন্তু মূল্যায়ন হচ্ছে দলিল বিক্রি বাটায়। অ্যাকচুয়ালি তো তাই হলো, পশ্চিম দিকে 5 কাঠা জমি, পূর্ব দিকে 5 কাঠা জমি, টোটাল ছিল 10 কাঠা। তাহলে এই 5 কাঠাতে আপনি আপনার সত্যটা ওকে দিলেন, তাহলে 5 কাঠার 50% মানে হচ্ছে 2.5 কাঠা আপনি ওকে ওই দিকে গিফট করলেন, আর এই দিকে ও আপনাকে 2.5 কাঠা গিফট করলো।
1: এটা তো মিউচুয়াল গিফট হয়ে গেল
0: না, এটা গিফট না, এটা ডিড অফ পার্টিশন হলো। কিন্তু ক্যালকুলেশন হবে, সরকার রাজস্বটাকে এরম ভাবে দেখবে যে রামবাবু শ্যামবাবুকে 5 কাঠা আনডিভাইডেড শেয়ার যেটা ছিল, সেই 5 কাঠা ডিভাইডেড ওকে দিল, তাহলে 5 কাঠার মধ্যে 2.5 কাঠা ওর নিজের ছিল, তাহলে 2.5 কাঠা ওকে দিল, তাহলে ভ্যালুয়েশনটা ওই 2.5 কাঠায় করবে। আবার বাঁদিকে সেইটা আবার 2.5 কাঠা হবে, তাহলে টোটাল 10 কাঠার মধ্যে 5 কাঠার উপর অ্যাসেসমেন্টটা তো থাকবে।
1: আচ্ছা,
0: কিন্তু এই যদি হলো দুই ভাইয়ের, মায়ের পেটের ভাই, তখন কিন্তু গিফটের ডিউটি পড়ে যাবে 0.5%।
1: আচ্ছা,
0: কিংবা দুই বোন, অবিবাহিত দুই বোন, তাহলে চলে আসবে 0.5%। তার কারণ হচ্ছে এইটা ট্রিট হবে একে অপরকে আপনারা গিফট করছেন এই পোর্শনটা।
1: আচ্ছা,
0: তো এইটা আইনি জটিলতা দেখে উকিলবাবুরা ডিসিশন নেন যে এটা ডিড অফ পার্টিশন হবে, ডিড অফ সেটেলমেন্ট হবে। ধরুন আজকে দুটো লোকের কথা,
1: এগুলোর মধ্যে তফাৎটা কি? ডিড অফ পার্টিশন, ডিড অফ সেটেলমেন্টের তফাৎটা কি?
0: এখানে একটা ফ্যামিলি সেটেলমেন্ট বলে জিনিস,
1: আচ্ছা,
0: সেটাও বন্টন নামাই বলতে পারেন ডিড অফ পার্টিশন, কিন্তু ওটা ফ্যামিলি সেটেল হলো
1: না। এক্ষেত্রে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করিনি, মনে করুন আমার একটা পৈতৃক সম্পত্তি, আমরা 4 ভাই 1 বোন আছি, আমার বাবার একটা সম্পত্তি আছে, বাবা নিজেই যদি ওটা বন্টন নামা করে দিয়ে যায় তাহলে কি এখানে?
0: বাবা নিজেই করে দিয়ে যাক,
1: যেটাকে আমরা আগে উইল বলতাম,
0: উইল হলে আলাদা, ওইটাই আসতাম।
1: আচ্ছা,
0: উইলটা হচ্ছে, পার্টিশনটা হচ্ছে ডিউ প্রসেস। একটা মানুষ মরে গেলে তিনি সাকসেশন অ্যাক্ট আছে, তাকে কে কে সাকসেসার আছে, হিন্দু সাকসেশন অ্যাক্ট, ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট। এই হিন্দু সাকসেশন অ্যাক্ট আর ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টে বলা আছে আমার অবর্তমানে আমার মালিকানা কে পাবে, আমার ছেলে পাবে, আমার স্ত্রী পাবেন, আমার মা পাবেন, এরা ক্লাস 1 ইয়ার্স।
1: আচ্ছা,
0: কারোর কেউ যদি
1: মা স্ত্রী সন্তান,
0: মা
1: ছেলে না মেয়েরা,
0: না না মেয়েও পাবে,
1: মানে সন্তান
0: সন্তান।
1: আচ্ছা,
0: তো আজকে এটা হচ্ছে ক্লাস 1 ইয়ার, কারোর যদি এটা না থাকে তাহলে ক্লাস 2 ইয়ার্স পাবে। ক্লাস 2 ইয়ার্স হতে পারে আমার বাবা, হতে পারে আমার ভাই, হতে পারে, এবারে এটা ক্লাস 2 ইয়ার্স,
1: মানে মা ক্লাস 1 এ পড়ছে কিন্তু বাবা ক্লাস 2 তে পড়বে,
0: বাবা ক্লাস 2 তে। এটা দেখতে হবে আরো আরো, এটা ভালো করে বিচার করে কোন পরিস্থিতিতে কি আছে, কোনটা এর এর এয়ারের একটা চার্ট করে দেওয়া আছে।
1: আচ্ছা, নাতিপুতি যদি থাকে
0: একদম তারাও পড়বে,
1: আর বিধবা বন্টন যদি থাকে
0: তাও তাও সমস্ত হবে,
1: সবাই ওর মধ্যে।
0: এই ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম ভাবে এয়ার ভাগ করা আছে।
1: তাহলে পার্টিশন করতে গেলে তো আরো জটিল হচ্ছে, মানে আমরা ধরুন 4 ভাইয়ে পার্টিশন করছি কিন্তু আমার মা আছে,
0: থাকবে
1: তাকে পার্টিশনে রাখা হলো,
0: রাখা হলো
1: তো ইলিগাল হয়ে যাবে,
0: না তাকে রাখতে হবে। আবার তিনি মারা গেলে তার শেয়ারটা আবার ওই 4 জনের মধ্যে ডিভলভ করবে। ধরুন বাবা

0: তার ছেলে মারা গেল, তাহলে বাবা রেখে গেল তার স্ত্রীকে আর চার ছেলেকে, তাহলে প্রথমে অংশটা হলো পাঁচ ভাগ।
1: কে কে পাবে সেটা তো আগে ঠিক করতে হবে।
0: না, সেটা একদম বইতে ঠিক করা আছে, আইনের
1: সেটা আইনে ঠিক আছে,
0: আইনের বইতে ঠিক করে বলা দেওয়া আছে
1: যে কে কে পাবে,
0: কে কে পাবে। এই কে কে পাবে নিয়ে কোনো প্রশ্ন কেউ করতে পারবে না।
1: আচ্ছা,
0: এই যে মাঝে বলতো
1: হিন্দু সম্পত্তিতে নাকি মেয়েদের কোন অধিকার ছিল না, এখন নাকি দিয়েছে।
0: না, 1956 সালের পরে এই অধিকার ছিল,
1: মানে পৈতৃক সম্পত্তিতে
0: ছিল,
1: সেটা নিত না অন্য প্রসঙ্গ, কিন্তু ছিল।
0: নেবেন নেবেন না, সে তো ছেলেও না নিতে পারে। আজকাল দিনে দেখা যাচ্ছে যে একটি ছেলে একটি মেয়ে, মেয়ে এখানে থাকে, নিনি বাবার সম্পত্তি নিলেন, ছেলে বিদেশে সেটেল, ফিরবে না, তিনি নিল না। তো এটা সমাজের পরিবর্তনে, মানুষের মনের পরিবর্তনে কি হবে,
1: মানে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী কন্যা সন্তানরাও পৈতৃক সম্পত্তিতে সমান
0: সন্তান, কন্যা আর পুত্র বলে আলাদা কিছু নেই।
1: এটা
0: সন্তান পাবে, স্ত্রী পাবে, তার মা পাবে, তার বাবা পাবে, তার ভাইরা পাবে, ক্লাস ওয়ান ক্লাস টু ইয়ার্স অনুযায়ী।
1: আচ্ছা,
0: ভাগ নিয়ে কোনো কিছু কথা হবে, এটা বইতে যা লেখা আছে তাই হবে।
1: এবার পার্সেন্টেজটা কি রকম হবে?
0: পার্সেন্টেজটা ইকুয়াল পার্সেন্টেজ হয়, তার কারণ হচ্ছে যদি আপনার ক্লাস 1 ইয়ার্স হয় তাহলে সেখানে ইকুয়াল পার্সেন্টেজ হবে। চার ছেলে তো চার ছেলে সমান পাবে, চার ছেলে দুই মেয়ে তো চার ছেলে দুই মেয়ে মানে চারটে সন্তান।
1: এবার চার ছেলে দুই মেয়ে মা,
0: তার ছেলে
1: তাহলে
0: সমান, এইভাবে ভাগ হল। কিন্তু যখন আপনার স্বঅর্জিত সম্পত্তি, এইখানে একটা ব্যাপার আছে, যখন আপনি বলছেন আমার স্বঅর্জিত সম্পত্তি, কিন্তু এই সম্পত্তি আমি সাকসেশন অ্যাক্টে বইতে দেব না। আপনার মনে হলো একটা সময় যে আপনার স্ত্রী এবং সন্তান আপনার যথাযথ মর্যাদা করেনি, যত্ন নেয়নি, কিংবা আপনি তাদের সঙ্গে থাকতে চান, সম্পত্তিটা স্বঅর্জিত। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আইন একটা প্রভিশন করেছে, তাকে বলে ইচ্ছাপত্র, যাকে ইংরেজিতে আমরা উইল বলে থাকি। এই উইল মানে হচ্ছে ইচ্ছে, আমার অবর্তমানে কি কি হবে সেটা নির্ধারণ করা। এই উইলের মাধ্যমে রেগুলার কোর্স অফ সাকসেশন আন্ডার ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অর হিন্দু সাকসেশন অ্যাক্ট, এই কোর্স অফ সাকসেশনকে ডিভিয়েট করা যায়।
1: আচ্ছা,
0: আজকে দেখা গেল যে আমি কোনোভাবে ইচ্ছুক নয় আমার সন্তানদের একটা সম্পত্তি দিতে, কিংবা আমার সন্তানরা বলল এই পার্টিকুলার সম্পত্তিটা আমরা নিতে চাই না।
1: হ্যাঁ,
0: আমিও দেখলাম যে ঈশ্বর আমাকে অনেক দিয়েছে, তারা তাদের মানুষ করেছি, তারা বড় হলো, তাহলে এই সম্পত্তিটা আমি দিতে চাইলাম কোনো প্রতিষ্ঠান,
1: প্রতিষ্ঠানকে
0: যদি আমি করতে চাই, তাহলে আমার ইনস্ট্রুমেন্ট কি? তখন ইনস্ট্রুমেন্ট হচ্ছে উইল, এবং উইলে লিখতে হবে যে আমার এরা এরা লিগ্যাল হেয়ার্স অ্যাজ পার সাকসেশন অ্যাক্ট, কিন্তু আমি লিগ্যাল হেয়ার্সদের এটা দিচ্ছি না, আমি না দিয়ে এটা মিস্টার এক্সকে কিংবা ওয়াই প্রতিষ্ঠানকে এটা আমি দিলাম, আমার অবর্তমানে আমি অমুক সলিসিটরকে কিংবা অমুক ভাইকে অমুক বন্ধুকে আমার এক্সিকিউটর বহাল করে গেলাম, মানে আমার অবর্তমানে এই সম্পত্তিটা যে হ্যান্ডওভার হবে, হস্তান্তর হবে, তার যা কাগজপত্র সই করতে হবে, প্রোবেট নিতে হবে, কোর্টে দরখাস্ত করতে হবে, এই সব কাজগুলোর জন্য আমি একজনকে ন্যস্ত করে গেলাম, তার নাম দিলাম এক্সিকিউটর, যে এই উইলটাকে এক্সিকিউট করবে। তাহলে সম্পত্তি কি হলো? পার্টিশন তখনই আসছে যখন অ্যামংস দ্য লিভিং মেম্বার্স অ্যাজ পার সাকসেশন অ্যাক্ট অর অ্যাজ পার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, যেখানে দুটো মালিকানা কি চারজনের মালিকানা মালিকানাকে ভাগ করছেন, কিংবা বাই সাকসেশন একটা সম্পত্তি এসে চারজনের হাতে পড়ল, সেই চারজন ভাগ করছে। আর যেখানে আপনি এই সাকসেশন আর পার্টিশন অ্যাপ্লাই করছেন না, যদি নিজস্ব সম্পত্তি হয়,
1: মানে পৈতৃক সম্পত্তিতে আবার এটা উইল করা যাবে না,
0: পৈতৃক সম্পত্তিতে উইল করা যাবে কি যাবে না এটা নিয়ে একটু দ্বিমত আছে।
1: কেন? পৈতৃক সম্পত্তিতে ঠাকুরদের সম্পত্তি না কি?
0: দুই রকম মানুষ আছে,

0: একজন হচ্ছে দয়াভাগা, একজন হচ্ছে মিতাক্ষরা। মানে বলি
1: এই ক্ষেত্রে আমি একটু আপনাকে একটু ডিস্টার্ব করি, সেটা হচ্ছে আমরা যখন সিনেমা টিনামায় দেখতাম যে ধরুন কৃষ্ণকান্তের উইল, বৈকুণ্ঠের উইল, ওগুলো তো সম্পত্তিটা অর্জিত নয়, ওগুলো সবই পৈতৃক সম্পত্তি ছিল, আমরা দেখতাম উইল করে গেছেন
0: এইটা।
1: আর আপনি বলছেন একমাত্র অর্জিত সম্পত্তিতে উইল করা যায়,
0: অর্জিত সম্পত্তিতেই উইল করা যায়, কিন্তু দয়াভাগাতে কিছু কিছু জায়গায় উইল অ্যাকসেপ্ট করে, আর মিতাক্ষরাতে উইল করা যাবে না। কেন এবার বুঝিয়ে বলি, দয়াভাগা হচ্ছে আমার ঠাকুরদার সম্পত্তি, অর্জিতই হোক আর ইনহেরিটেডই হোক, সেইটা উনি যতক্ষণ বেঁচে আছেন আমার বাবার কোনো অধিকার নেই। উনি মারা যাওয়ার পরে বাবা পেলেন, বাবার অবর্তমানে আমি পাব, আমার অবর্তমানে আমার সন্তানরা পাবে। তাহলে দয়াভাগায় হচ্ছে জীবদ্দশায় তার তলার জেনারেশন পাচ্ছে না। মিতাক্ষরায় একটা মানুষ যদি জন্মালো, তার ওই কো প্রপার্টি, কো পার্সনারি প্রপার্টিতে শেয়ার ডেভেলপ করলো।
1: আচ্ছা, জন্মসূত্রে সেই সম্পত্তির অধিকার,
0: তার মানে কি, তার মানে সে জন্মানো মানেই ওই সম্পত্তিতে তার অধিকার হলো। জন্মানোর সঙ্গে সঙ্গে যেই সম্পত্তিতে অধিকার হলো, তখন সে তার জীবদ্দশাতেই ওটা পার্টিশনও ক্লেম করতে পারে। তখনও কিন্তু তার ঠাকুরদা বাবা বেঁচে আছেন, তৎসত্ত্বেও সেই নাতি মিতাক্ষরা তো আমার অংশ আমায় দাও বলতে পারছে। তাহলে যেই তার অংশ তার হয়ে গেল, তাহলে ঠাকুরদা আর উইল করতে পারছে না,
1: না
0: কেন, উইল করতে গেলে সেই সম্পত্তিটার মালিক হতে হবে ওই ডেটে। তাহলে যে ডেটে মারা যাচ্ছেন, যা যা সম্পত্তি আপনার আছে, সেই সেই সম্পত্তিগুলোর উপরেই শুধু উইল অ্যাপ্লিকেবল হবে। কিন্তু যেই এখানে মিতাক্ষরায় একটা বাচ্চা জমে গেল, তার শেয়ার কেটে গেল, তাহলে টু দ্য এক্সটেন্ড অফ দ্যাট শেয়ার আর উইল লাই করছে না।
1: এটা একটা জটিল হিসেবে,
0: হ্যাঁ, ওই জন্য মিতাক্ষরাতে বলা হয় যে স্বঅর্জিত না হলে ওখানে আপনি উইল করতে পারছেন,
1: যদিও উইল করে যেভাবে হোক, যদি ধরি উনি উইল করলেন, সেটাও কি রেজিস্টার্ড করতে হয়? মানে না,
0: দেখুন, এই উইলটা রেজিস্টার আর আনরেজিস্টার দুই করা যায়। উইল আপনার অনেক রকম আছে, যুদ্ধক্ষেত্রে যদি উইল হয়, একজন যোদ্ধা উইল করছেন, তিনি কোথায় রেজিস্টার পাবেন, কোথায় কি পাবেন, তাকে অনেক লিবার্টিজ দেওয়া আছে উইল করা। কিন্তু নর্মাল চলতি সমাজে রেজিস্টার্ড উইলটাই আমি পরামর্শ দেবো মানুষকে করতে। তার কারণ হচ্ছে, এই উইল যখন আপনি প্রমাণ করেন, তখন ওইখানে দুজন উইটনেসকে আনতে হয়, যারা কিনা উইলে সই করেছে। অনেক সময় সেই থাকতে পারে না,
1: না থাকতে পারে,
0: কোনো এক শরিক বলতে পারে এই উইল জাল, এই উইল জোর করে করিয়ে নিয়েছে, ওই সময় বাবার শরীর ঠিক ছিল না কি মায়ের শরীর ঠিক ছিল না, নানান রকম প্রশ্ন এখানে উঠতে পারে। কিন্তু যখন আপনি
1: রেজিস্টার করলেন,
0: সরকার দরবারে গেলেন, রেজিস্ট্রি করলেন, অনেকগুলো প্রশ্ন আপনার সরে গেল। তিনি সুস্থ ছিলেন কিনা, মানসিকভাবে ঠিক ছিলেন কিনা,
1: ওনাকে কোনো রকম
0: ওনারা কোনোদিন চাপ দিয়েছেন কিনা,
1: এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য রেজিস্টার করে নেওয়াই ভালো।
0: এই প্রশ্নর পরবর্তীকালে আপনাকে কোনো উত্তর দিতে হবে না।
1: আচ্ছা, এই উইল যদি রেজিস্টার করে, সেক্ষেত্রেও কি কোনো ফিস ধার্য করা আছে?
0: হ্যাঁ, তাতেও ফিস বলা আছে, খুব সামান্য, খুব নমিনাল।
1: আচ্ছা,
0: কিন্তু সেখানেও বলা আছে যে এইটা ফিস, রেজিস্ট্রেশন ফিসটা লাগবে, ওখানে স্ট্যাম্প ডিউটি তো লাগছে।
1: আচ্ছা, যদি কেউ এইরকম সম্পত্তি ক্রয় বিক্রয় তো হয়, মনে করুন বাবার সম্পত্তি, পৈতৃক সম্পত্তি পেলেন, কোনো পার্টিশন ডিড নেই, কিন্তু তারা ভোগ দখল করছেন, এবার নিজের দখলের অংশ সে বিক্রি করে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে? যদি এরকম পার্টিশন ডিড না থাকে, কেউ যদি সম্পত্তি ক্রয় করে, কি সমস্যা হতে পারে?
0: যে ক্রয় করলো তার সম্পত্তির সমস্যাটা দেখুন, যদি রেসিডেন্সিয়াল বাড়ি হয়,
1: আমি প্রথমে এগ্রিকালচারালটা বলি,
0: আমি এগ্রিকালচার ধরুন,
1: 10 বিঘে বাবার সম্পত্তি ছিল, 2 বিঘে আমি
0: তাই চলবে। এবার যেই এগ্রিকালচারাল ল্যান্ড হলো, একজন কিনলো, যতটুকুতে সে দখল পেল, সে দখল পেল ততটুকু, কিন্তু সে কিনলো আনডিভাইডেড শেয়ার।
1: হ্যাঁ, আনডিভাইডেড শেয়ার কিনেছে, ওর দখলে যতটুকু সেটা ওকে বুঝিয়ে দিয়েছে,
0: এতে সমস্যা।
1: সমস্যাটা কি হবে?
0: বাকি যারা ওনার, তারা এর বিরুদ্ধে প্রিএমশন

0: প্রেমের মামলা আনতে পারেন।
1: সেটা কি জিনিস?
0: প্রিএমশন মানে হচ্ছে যখন শরিকি সম্পত্তি বিক্রি হয় তখন নিয়ারেস্ট ওনার অর দ্য কোনার্স হ্যাভ দ্য ফার্স্ট রাইট অফ পারচেস।
1: আচ্ছা, মানে ওরা প্রথম কেনার অধিকারী, তাদেরকে বলা হয়েছিল কিনা?
0: তাদেরকে যদি বলা না হয়ে থাকে, না হয়ে বাইরের লোককে বিক্রি করে থাকেন, তাহলে ওরা বাইরের লোকের টাকা ফেরত দিয়ে জমি ফেরত নিতে পারে।
1: মানে দশ বছর পরেও যদি হয় ওইটুকু টাকা ফেরত?
0: দশ বছর পরে হলে হবে না, ওটা সঙ্গে সঙ্গে করতে হবে,
1: কতদিনের মধ্যে করতে হবে
0: তার দেখুন একটা সময় ধার্য।
1: আমি বলছি ধরুন আপনি কিনলেন
0: ছমাসের
1: দুবিঘে জমি, আপনাকে বুঝিয়ে দিল, আপনি পরের বছর চাষও করলেন, তারপরেও
0: জানতে হবে যে কে সে, তার ডেট অফ নলেজ থেকে, এই ডেট অফ নলেজটা কি, এগুলো তো দেখুন স্পেসিফিক কারণ না দেখে, কাগজ না দেখে বলা যাবে না,
1: এটা একটা ঝুঁকি থাকেই।
0: এইটা হচ্ছে যে যিনি করছেন তিনি বলতে পারেন যে না এটা দলিলটা রেজিস্ট্রি হয়েছে এত তারিখে, এটা হয়েছে এই, তিনি ডেট অফ নলেজ থেকে তাকে অ্যাপ্লাই
1: করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আরেকটা বলি, মনে করুন তাকে জানানো হলো না, বিক্রি করে দেয়া হয়েছে, এবার এ পশ্চিম দিকে জায়গা বিক্রি করেছে রাস্তার কাছে কিংবা পুকুরের কাছে, সেটা ও বললো যে না আমার ওই দিকের অংশটা আমার, ওই যেটা আপনি বললেন, তা সেক্ষেত্রে এ কিনেও তো বলবে যে, ওরা বলবে যে এদিকেরটা তো আমার, এটা কি করে বিক্রি করলো তোমার ওই দিকে?
0: একদম দখল নেওয়া মানে তো আপনার, ও তো শেয়ার পারচেজ করেছে।
1: হ্যাঁ, শেয়ার পারচেজ।
0: এবার যখন দুটো প্রবলেম রইল, এক হচ্ছে প্রিএমশনের মামলা করে ও পুরোটা ফেরতই নিয়ে নিতে পারে, আর একটা যেটা করতে পারে সেটা হচ্ছে পার্টিশন স্যুট ফাইল করে বলতে পারে ওদিকটা আমার,
1: আপনার বাড়ি টাড়ি করে ফেললেন কিংবা মানে ওটাকে বাস্তু কনভার্ট করে ফেললেন, কিন্তু সমস্যা হয়ে যাবে, বাস্তুটা ও নিয়ে নেবে, পরে বলবে যে আপনি ওই,
0: এটা সমস্যা হতেই পারে। তবে বাস্তু কনভার্টের সময় তো নিশ্চয়ই কনভার্সন অথরিটি যিনি আছেন, বিএলআরও কিংবা ডিএলআরও যেখান থেকে হবে, সেইখানে তো তারা নিশ্চয়ই বাকিদের নো অবজেকশন নিয়ে কনভার্সন করবে।
1: আচ্ছা,
0: ইউজুয়ালি দেখা যায় তাই।
1: আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এখানে কনভার্সন, ধরুন একটা দাগে আপনার পাঁচ বিঘে জমি আছে, পাঁচ বিঘের মধ্যে দু কাঠা কনভার্সন করে নিল, সেটা কি ওই দু কাঠাই বাস্তু হবে না পুরো দাগটাই বাস্তু হবে?
0: না, দু কাঠাই বাস্তু হবে, যতটুকু
1: পোরশন করে থাকবে
0: নিশ্চয়ই। আপনার কাছে এক বিঘে জমি আছে, আপনি একটুখানি বাস্তু করে থাকবেন, বাকিটাই চাষ করবেন, তো একটুখানি করলেন বলে পুরোটা কেন হবে?
1: আচ্ছা, ওই দু কাঠাই আপনার বাস্তু হবে
0: আর বাকিটা আপনার এগ্রিকালচারাল।
1: আচ্ছা, এখানে আপনি দুটো আইনের কথা, দুটো আইনের কথা বলেছেন, একটা হচ্ছে হিন্দু সাকসেশন অ্যাক্ট বলেছেন, একটা ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট, দুটোর মধ্যে তফাত কি?
0: দেখুন, একটা দুটোর মধ্যে তফাত অ্যাজ সাচ কিছু নেই, হিন্দু ছাড়াও তো আরো ইন্ডিয়ানস আছে, তাদেরও তো সাকসেশন আছে,
1: তো এটা তো ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টেই তো হয়ে যাচ্ছে,
0: হতে পারতো,
1: এটা মধ্যে স্পেশাল কিছু আছে কি হিন্দু সাকসেশন?
0: ইন্ডিয়ান ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টটা অ্যাপ্লাই করছে, ধরুন একজন কেরালাইট খ্রিস্টান, তার কি হবে?
1: হ্যাঁ, কেরালিয়ান খ্রিস্টান,
0: তাহলে সে হিন্দু নয়?
1: না,
0: তাহলে প্রত্যেকটা জায়গায় আপনাকে দেখতে হবে একটা হিন্দু সাকসেশন ম্যারেজ অ্যাক্ট, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে, হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে। আপনি যদি দেখেন একটা ছোট সম্প্রদায়ও আছে, একটা বড় সম্প্রদায় আছে, যেমনি শিখেদের কিন্তু হিন্দু হিসেবে গণ্য করা হয়, তারা কিন্তু হিন্দু লয়ে গভর্ন হবে, তাহলে আপনি যদি দেখেন একটা সামগ্রিকভাবে বড় আইন, তার মধ্যে একটা পার্টকে একটা জায়গা দেওয়া হয়েছে, কেননা ইউজুয়ালি প্রত্যেকটা লোকই তো ভারতবর্ষের,
1: একদমই তাই,
0: কিন্তু আর একজন একটা অন্য ধর্ম অবলম্বী কিন্তু তিনি ইন্ডিয়ান, তাহলে তার কি হবে? নেসেসারিলি আমরা তো এখানে একটা পার্টিকুলার রিলিজিয়নকে ক্যাটার করছি না,
1: তো তাহলে এখানে কি হিন্দু সাকসেশন একটা আগে এসেছিল
0: 1925
1: আর ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট
0: 1956, কিন্তু এই
1: ওই জন্য করে ওইটাকে আর
0: নট রিয়েলি না না ওরকম ভাবে দেখবেন না,
1: তাহলে
0: এইটাকে দেখতে হবে একটা বিগার পার্সপেক্টিভ, একটা স্মলার পার্সপেক্টিভ, যেমনি দয়া ভাগা, মিতকসারা, এইগুলো অনেকগুলো রেকগনিশন করা আছে, সেই রেকগনিশন গুলো দেওয়া আছে হিন্দু লয়তে। এবার হিন্দু ল হচ্ছে একটা পার্টিকুলার ধর্মাবলম্বী মানুষকে ক্যাটার করছে,
1: একদমই,
0: এই এই যে ক্যাটার করছে, আর তার বাইরে যে একটা বড় জগৎ আছে সেটাকে ক্যাটার করবে কে?
1: সেটার জন্য 1956 এটা হয়েছে ইন্ডিয়ান সাকসেশন,
0: একটা আছে ইন্ডিয়ান 1925 আছে ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট, হিন্দু সাকসেশন অ্যাক্ট, তাছাড়াও অ্যাডপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, উইডো অ্যান্ড অ্যাডপশন অ্যান্ড উইডো মেনটেন্যান্স অ্যাক্ট, সেখানে উইডো ক্যান গেট মেনটেন্যান্স ফ্রম দ্য এস্টেট অফ ফাদার ইন ল।
1: পার্টিশনটা কিসের জন্য জরুরি হচ্ছে?

0: সাবস্ক্রিপশনটা সব সময় জরুরি হচ্ছে। যখনই একটি সম্পত্তিতে একের অধিক মালিক আছেন এবং তারা একে অপরের থেকে পৃথক হতে চাইছেন, তখনই তাই পার্টিশন করে তার সম্পত্তি তার নামে যাও। কেননা যখনই একটা সম্পত্তি অনেকগুলো জেনারেশন ফ্লো করছে কিংবা অনেকগুলো লেয়ার অফ ওনারশিপ জেনারেট করছে, সম্ভাবনা থাকে ওই প্রপার্টিটা ম্যানেজ হবে না, কেন অতগুলো লোকের মানসিকতা এক নাও হতে পারে।
1: তার মানে আপনি বলতে চাইছেন যে সম্পত্তির ক্ষেত্রে বিশ্বাস এই ধরনের উপরে নির্ভর করে ছেড়ে দেওয়া, কেন পার্টিশন তো কোথায় নেক্সট জেনারেশন টু নেক্সট জেনারেশন চেঞ্জ হবে এবং সম্পত্তির উপর অধিকার তৈরি হবে অন্যদের।
0: এই জায়গাটাতে আমার মনে হয়
1: বিশ্বাসের উপর ছেড়ে দিলাম, ওরা তো আছেই, আমার আর ভাগ করার কি দরকার আছে, পার্টিশন করার কি দরকার আছে।
0: এই বিশ্বাস শব্দটা আমরা মাঝে মাঝেই ব্যবহার করি নিজের গাফিলতিকে ঢাকার জন্য। আজকে যদি সেই লোকটা সবাইকেই এতই বিশ্বাস করে, তাহলে জীবিত অবস্থায় তার টাকা পয়সা গয়নায় কেন চাবি দিয়ে রেখেছিল? বাড়িতে তো সেই চারটি ছেলেই থাকে। তাহলে তখন সে যখন জীবিত অবস্থায় রাখলো আর মারা যাবার পরে সে বলছে আমি বিশ্বাস করি তোমরা কিছু করবে না,
1: করবে না, তোমরা
0: এটা ঠিক হয়ে থাকবে
1: তোমাদের জায়গায়,
0: এরকম একটা বিশ্বাসের কোনো ব্যাপার নেই।
1: তারা প্রথম জেনারেশন থাকলো, সেকেন্ড জেনারেশন তো আরো বাড়ছে
0: অবভিয়াসলি,
1: এবার কেউ এখানে থাকবে কেউ চলে যাবে, তা হস্তান্তরের দরকার হয়ে পড়বে। ওর জন্য
0: প্রত্যেকটা সম্পত্তি আপনি যদি মেইনটেনেন্স এন্ড মালিকানা ঠিক করে বজায় রাখেন, তাহলে আপনি আপনার উত্তরসূরিকে সম্পত্তিটাই দিয়ে যাবেন, তার সঙ্গে একটা জটিলতা কিংবা মোকদ্দমা দিয়ে যাবেন,
1: দিয়ে যাবেন না। মানে আপনি বলছেন যে সম্পত্তি যখন থাকবে তখন নেক্সট জেনারেশন যাতে শুধু সম্পত্তিটাই পায়, কোন রকম ঝুটঝামালাগুলো তার সঙ্গে ক্যারি না করে।
0: আগেকার আগেকার দিনের বিচক্ষণ এবং বৈষয়িক লোকেরা এই ভাগ করেই যেত। আমরা অনেক সময় ছটফট করে করে যাচ্ছি না, ভাবছি এ কিছু হবে না, সবই ক্যাজুয়াল অ্যাপ্রোচ হয়ে যেতে যেতে যেটা হয়। তবে আমার মতামতে সম্পত্তি যদি কারোর থাকে তাকে বিচক্ষণ বৈষয়িকভাবে বুঝে চলা উচিত এবং উত্তরসূরিকে সম্পত্তিটাই দাও আর তার সঙ্গে জটিলতা দিও।
1: এখানেই বন্টন নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনারা সম্পত্তি যদি থাকে সেটা বন্টন নামাটা সঠিকভাবে করে যান, তাহলে আপনার নেক্সট জেনারেশন নিরুপদ্রবে সেই সম্পত্তি ভোগ দখল করে যেতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে মূল্যবান মতামত দেওয়ার জন্য। নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ল্যান্ড অ্যান্ড পার্টিশন কিংবা সম্পত্তি এবং সম্পত্তির বন্টন নামা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিবশঙ্কর ব্যানার্জি, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন এখনও। আপনাকে অনেক ধন্যবাদ। এই সঙ্গে শেষ করছি আজকের আইনি কথা অনুষ্ঠান। আইনি কথা অনুষ্ঠান নিয়ে আমরা আবার হাজির হব আগামী বুধবার রাত ঠিক 8:30।
2: अब दिल्ली केन्द्रको समाचार रिले गरेर सुनाइरहेछौं।

0: बानी हो समाचार अभिगेल राई बाट सुन्नुहोस्। सुरुमा यस बुलेटिनका प्रमुख समाचार। राष्ट्रको प्रगतिको लागि पूर्वोत्तर क्षेत्रको विकास महत्वपूर्ण रहेको राष्ट्रपति द्रौपदी मुर्मूको भनाई। मन्त्री परिषदद्वारा सार्वजनिक वितरण प्रणाली अन्तर्गत सार्थक पीडीएस राशन यातायात र व्यवस्थापन सहयोग योजनालाई निरन्तरता दिन मंजूरी। निर्वाचन आयोगद्वारा संचालित मतदाता नामावलीको विशेष गहन संशोधन एसआईआर प्रक्रियाको वैधतालाई सर्वोच्च अदालतको समर्थन। नीट यूजी 2025 पेपर चुहावट प्रकरणमा थप 3 जना पक्राउ। अनि आज साँझ आईपीएल क्रिकेट एलिमिनेटर खेलमा सनराइजर्स हैदराबाद र राजस्थान रोयल्स बीच प्रतिस्पर्धा हुँदै। अब समाचार विस्तारमा। राष्ट्रपति द्रौपदी मुर्मूले राष्ट्रको प्रगतिको लागि पूर्वोत्तर क्षेत्रको विकास महत्वपूर्ण रहेको बताउनु भएको छ। आज गान्तोकमा सिक्किम विश्वविद्यालयको दीक्षान्त समारोहलाई सम्बोधन गर्दै उहाँले शिक्षालाई सशक्तिकरणको मार्गको रूपमा वर्णन गर्नुभयो र विद्यार्थीहरूलाई आफ्नो विचार नवप्रवर्तन र पारस्परिक विश्वासको माध्यमबाट राष्ट्र निर्माणमा सक्रिय भूमिका खेल्न आग्रह गर्नुभयो। राष्ट्रपतिले समाजका कमजोर वर्गको उत्थानमा विशेष योगदान दिन पनि आग्रह गर्नुभयो।
1: नर्थ ईस्ट का विकास देश की समग्र विकास के लिए अनिवार्य है। पूर्वोत्तर क्षेत्र का विकास और राष्ट्रीय विकास के लक्ष्य आपस में जुड़े हुए हैं। यहाँ के युवाओं में असीम प्रतिभा है। सिक्किम सहित अन्य राज्यों से आए हुए विद्यार्थियों से मैं आग्रह करना चाहूंगी कि आप सब एक दूसरे के संपर्क में रहे और मिलजुल कर राष्ट्रीय विकास में योगदान देने का भावना में आगे बढ़े।
0: यसअघि राष्ट्रपतिले गान्तोकमा महिलाहरूलाई समर्पित पिंक सिटी रनर्स आमा दिदी बहिनी बस सेवालाई झण्डा देखाएर शुभारम्भ गर्नुभएको थियो। आर्थिक मामिला सम्बन्धी मन्त्री परिषद समितिले आज सार्वजनिक वितरण प्रणाली अन्तर्गत सार्थक पीडीएस राशन यातायात र व्यवस्थापन सहयोग योजनालाई निरन्तरता दिन स्वीकृति दिएको छ। केन्द्र सरकारले यस योजनाको लागि 25,530 करोड़ रूपियाँ विनियोजन गरेको छ। नयाँ दिल्लीमा संचारकर्मीहरूलाई जानकारी दिँदै सूचना तथा प्रसारण मन्त्री अश्विनी वैष्णवले यो योजनाले अन्तर्राज्यीय खाद्यान्न ढुवानीको लागि राज्य एजेन्सीहरूलाई सहयोग प्रदान गर्ने, सुपथ मूल्य पसलहरूलाई सहयोग गर्ने र सार्वजनिक वितरण प्रणालीलाई आधुनिकीकरण गर्न मदत गर्ने बताउनुभयो।
2: इस प्रोग्राम में 3 बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, राज्य सरकारों के एजेंसीज राज्य में तो एफसीआई का बड़ा गोडाउन होता है, वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है उस कॉस्ट को सपोर्ट करेंगे। दूसरा, फेयर प्राइस शॉप्स है उनमें डीलर्स का रिम्यूनरेशन रखा गया था उसको बढ़ाने की जरूरत थी तो वो भी फैसला लिया गया। और तीसरा फैसला, टेक्नोलॉजी का यूज करके पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम को हम कैसे मॉडर्नाइज कर सकते हैं।
0: गृहमन्त्री अमित शाहले सार्थक पीडीएस योजनाको दोस्रो चरणको लागि केन्द्रीय मन्त्री परिषदले 25,500 करोड़ रूपियाँ भन्दा बढ़ीको स्वीकृति दिएकोमा स्वागत गर्नुभयो। सामाजिक सञ्जालको एक पोस्टमा श्री शाहले सरकारले गरीबी निवारण योजनाहरूलाई अझ पारदर्शी र सुविधाजनक बनाउन प्रविधिलाई समावेश गरिरहेको बताउनुभयो। सर्वोच्च अदालतले निर्वाचन आयोगद्वारा संचालित मतदाता नामावलीको विशेष गहन संशोधन एसआईआर प्रक्रियाको वैधतालाई समर्थन गरेको छ। सर्वोच्च अदालतले एसआईआर प्रक्रियाले स्वतन्त्र र निष्पक्ष चुनावको संवैधानिक अनिवार्यतालाई अगाडि बढ़ाएको बताएको छ। अदालतले जनताको प्रतिनिधित्व ऐन 1950 धारा 324 र यस अन्तर्गत बनेका नियमहरू अन्तर्गत एसआईआर सञ्चालन गर्ने अधिकार निर्वाचन आयोगलाई रहेको फैसला सुनायो। मुख्य न्यायाधीश सूर्यकान्त र न्यायाधीश जोयमाला वागची सम्मिलित इजलासले गत वर्ष जूनमा बिहारमा एसआईआर सञ्चालन गर्न निर्वाचन आयोगले जारी गरेको अधिसूचनालाई चुनौती दिने रिट याचिकाहरूमा फैसला सुनाएको हो। भारतीय जनता पार्टीले सर्वोच्च अदालतको एसआईआरलाई पूर्ण रूपमा संवैधानिक घोषणा गर्ने निर्णयको स्वागत गरेको छ। नयाँ दिल्लीमा पत्रकारहरूलाई सम्बोधन गर्दै पार्टी प्रवक्ता सुधांशु त्रिवेदीले यो निर्णयलाई कंग्रेस लगायत विपक्षीहरूको संवैधानिक हारको रूपमा वर्णन गर्नुभयो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। सर्वोच्च अदालतले कक्षा नौका विद्यार्थीहरूलाई कम्तीमा दुई भारतीय भाषाहरू सहित तीन भाषाहरू पढ्न अनिवार्य गर्ने केन्द्रीय माध्यमिक शिक्षा बोर्डको नीतिलाई चुनौती दिने निवेदनमाथि विचार गर्नेछ। सर्वोच्च अदालतले आज केन्द्र सरकार, बोर्ड र राष्ट्रिय शैक्षिक अनुसन्धान तथा प्रशिक्षण परिषदलाई दुई हप्ताभित्र जवाब माग गर्दै सूचना जारी गरेको छ। माध्यमिक शिक्षा बोर्डले जुलाई एकदेखि कक्षा नौका विद्यार्थीहरूलाई कम्तीमा दुई भारतीय भाषाहरू सहित तीन भाषाहरू पढ्न अनिवार्य गर्ने परिपत्र जारी गरेको थियो। केन्द्रीय अनुसन्धान ब्यूरोले आज नीट यूजी 2025 पेपर चुहावट प्रकरणमा थप तीन जनालाई पक्राउ गरेको छ। यसमा महाराष्ट्रको लातुरका एक डाक्टर र पुणेको एक कोचिङ इन्स्टिच्यूटका एक शिक्षक समावेश छन्। अनुसन्धान एजेन्सीले पुणेको अर्को कोचिङ इन्स्टिच्यूटका भौतिक शास्त्र शिक्षकलाई पनि पक्राउ गरेको छ। यस मुद्दामा अहिलेसम्म 13 जनालाई पक्राउ गरिसकिएको छ। ब्यूरोका प्रवक्ताका अनुसार अनुसन्धान एजेन्सीले यस मुद्दामा 49 स्थानमा छापा मारेको छ र धेरै आपराधिक कागजातहरू, ल्यापटपहरू र मोबाइल फोनहरू बरामद गरेको छ। वाणिज्य तथा उद्योग मन्त्री पीयूष गोयलले क्यानाडा भ्रमणको दोस्रो दिन टोरन्टोमा वरिष्ठ क्यानाडियाली नेताहरू र संस्थागत लगानीकर्ताहरूसँग उच्च स्तरीय बैठकहरू गर्नुभयो। वाणिज्य तथा उद्योग मन्त्रीले यी बैठकहरूको उद्देश्य द्विपक्षीय सहयोगलाई मजबूत बनाउनु र रणनीतिक क्षेत्रहरूमा लगानी र प्रविधि साझेदारीलाई प्रवर्धन गर्नु रहेको बताउनुभयो। दुई देशले 2030 सम्ममा द्विपक्षीय व्यापारलाई 50 अर्ब डलर पुल्याउने लक्ष्यलाई पुनः पुष्टि गरेको मन्त्रालयले बताएको छ। मौसम विभागले हरियाणा, चण्डीगढ, मध्यप्रदेश, पंजाब, राजस्थान, उत्तर प्रदेश, महाराष्ट्रको विदर्भका केही भागहरू र दिल्लीमा उखुम गर्मीको लहर आउने पूर्वानुमान गरेको छ। पश्चिम बंगालको तराई क्षेत्र, कोंकण र गोवा, ओडिसा, सौराष्ट्र, कच्छ, तमिलनाडू, पुडुचेरी र कराईकलमा तातो र आर्द्र मौसमको अपेक्षा गरिएको छ। राजस्थानमा तीव्र गर्मी बढेसँगै आज राज्यका 5 जिल्लाहरूमा उखरमौलो गर्मीको चेतावनी जारी गरिएको छ। संघ लोक सेवा आयोगले पहिलो पटक निजामती सेवा प्रारम्भिक परीक्षा 2026 को लागि अस्थायी उत्तर कुञ्जी जारी गरेको छ। आयोगले एक विज्ञप्तिमा जनाए अनुसार परीक्षामा सहभागी भएका उम्मेद्वारहरूले मे 31 साँझ 6 बजेसम्म upscionline.nic.in मा उपलब्ध अनलाइन प्रश्न पत्र पोर्टल मार्फत आफ्नो आपत्ति पेश गर्न सक्नेछन्। आईपीएल क्रिकेटमा सनराइजर्स हैदराबाद र राजस्थान रोयल्स बीचको एलिमिनेटर खेल आज मोहालीको न्यू चण्डीगढमा खेलिनेछ। खेल साँझ 7:30 बजे शुरू हुनेछ। विजेता टोलीले शुक्रबार दोस्रो क्वालिफायरमा गुजरात टाइटन्ससँग खेल्नेछ। फाइनल खेल मे 31 मा अहमदाबादको नरेन्द्र मोदी स्टेडियममा खेलिनेछ। ब्याडमिन्टनमा भारतीय सटलर एचएस प्रणयले आज सिंगापुर ओपन्समा पुरूष एकलमा 5 औं वरियताका इण्डोनेसियाका जोनाथन क्रिस्टीलाई पराजित गर्दै पहिलो राउण्डमा जीत हासिल गरे। यद्यपि अर्को राउण्डको खेलमा किदाम्बी श्रीकान्त सिंगापुरका लो किन युसँग पराजित भए। पछि लक्ष्य सेनले चीनका लु गुयाङसँग खेल्नेछन्। अन्त्यमा यस बुलेटिनका प्रमुख समाचार पुनः एकपटक। राष्ट्रको प्रगतिको लागि पूर्वोत्तर क्षेत्रको विकास महत्वपूर्ण रहेको राष्ट्रपति द्रौपदी मुर्मूको भनाई। मन्त्री परिषदद्वारा सार्वजनिक वितरण प्रणाली अन्तर्गत सार्थक पीडीएस, राशन, यातायात र व्यवस्थापन सहयोग योजनालाई निरन्तरता दिन मंजूरी। निर्वाचन आयोगद्वारा सञ्चालित मतदाता नामावलीको विशेष गहन संशोधन एसआईआर प्रक्रियाको वैधतालाई सर्वोच्च अदालतको समर्थन। नीट यूजी 2026 पेपर चोहाट प्रकरण में थप 3 जना पकड़ाऊ अनि आज साझ आईपीएल क्रिकेट एलिमिनेटर खेल में सनराइजर्स हैदराबाद र राजस्थान रॉयल्स बीच प्रतिस्पर्धा हुँदै आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ समाचार पूरा भयो।
3: हामी आकाशवाणी गान्तोकको बेलुकी
4: নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্বাচন কমিশনের করা এসআইআর সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বাংলা ছবির বিশিষ্ট চিত্র পরিচালক অনিক দত্ত প্রয়াত। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় এইচএস প্রণয় প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের এলিমিনেটর পর্বে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। গ্যাংটকে আজ সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু ছাত্রছাত্রীদের তাঁদের ধারণা, উদ্ভাবন এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে দেশ গঠনে অবদান রাখার পরামর্শ দেন। শ্রীমতী মুর্মু বলেন, শিক্ষাই ক্ষমতায়নের একমাত্র পথ। সিকিমের জীববৈচিত্র্য এবং সমৃদ্ধ উদ্ভিদ ও প্রাণীজগতের প্রশংসা করে শ্রীমতী মুর্মু বলেন, 2016 সালে সিকিম একটি জৈব রাজ্যে পরিণত হয়েছে।
1: নর্থ ইস্ট কা বিকাশ দেশ কি সমগ্র বিকাশ কে লিয়ে অনিবার্য হে। পূর্বোত্তর ক্ষেত্র কা বিকাশ ও রাষ্ট্রীয় বিকাশ কে লক্ষ্য আপস মে জুড়ে হুয়ে হে। ইহা কে যুবাও মে অসীম প্রতিভা হে। সিকিম সহিত অন্য রাজ্য সে আয়ে হুয়ে বিদ্যার্থীয় সে মে আগ্রহ করনা চাহুঙ্গি কি আপ সব এক দূসরে কে সম্পর্ক মে রহে ওর মিলজুল কর রাষ্ট্রীয় বিকাশ মে যোগদান দেনে কা ভাবনা মে আগে বড়ে।
4: কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি ষোড়শ অর্থ কমিশনের আওতায় 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এতে গণবণ্টন ব্যবস্থা পিডিএস এর আওতায় রেশন পরিবহন এবং হ্যান্ডলিং এর জন্য সহায়তা প্রকল্প সার্থক পিডিএস এর দ্বিতীয় পর্যায়ে চালু রাখার সংস্থান রয়েছে। নতুন দিল্লিতে আজ সংবাদ মাধ্যমের কাছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পটি বিভিন্ন রাজ্যের মধ্যে খাদ্যশস্য পরিবহনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সাহায্য করবে।
2: सार्थक पीडीएस स्कीम करीब 25,000 करोड़ का ये प्रोग्राम है। इस प्रोग्राम में तीन बड़े सुधार आज अप्रूव हुए हैं। सबसे पहला, जो राज्य सरकारों के एजेंसीज राज्य में, एक जो एफसीआई का बड़ा गोडाउन होता है वहां से डिफरेंट डिस्ट्रिक्ट्स में डिविजन्स में फेयर प्राइस शॉप तक पहुंचाने का जो कॉस्ट होती है वो कॉस्ट बियर करने में दिक्कत आ रही थी राज्य सरकारों की। भारत सरकार ने फैसला लिया है कि उस कॉस्ट को सपोर्ट करेंगे इस प्रोग्राम के तहत।
4: শ্রী বৈষ্ণব বলেছেন, এতে নির্মল, আশা এবং সক্ষম নামে তিনটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত মডিউল থাকবে। মন্ত্রী বলেন, এই প্রকল্পটি জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত 81 কোটি 35 লক্ষ ব্যক্তির প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে কাজ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেছেন, দারিদ্র্যসীমা থেকে দেশের মানুষকে বের করে আনার সরকারি প্রকল্পগুলিকে প্রযুক্তির সাহায্যে আরও স্বচ্ছ এবং সুবিধাজনক করে তোলা হচ্ছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ আজ তাদের রায়ে বলেছে, ভোটার তালিকায় সাধারণ সংশোধনের থেকে এর প্রক্রিয়া পৃথক হওয়ার জন্য এটিকে বেআইনি বলা যাবে না। সুপ্রিম কোর্ট এসআইআরকে সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক বলে অভিহিত করেছে। আদালত বলেছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সাংবিধানিক ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে। বিহারে 2025 জুন মাসে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে যে রিট আবেদন জানানো হয়েছিল তারই প্রেক্ষিতে আদালত বলেছে, অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চালাতে পারে। অন্য একটি মামলায় সুপ্রিম কোর্ট আজ বলেছে, মণিপুরে 2023 সালের হিংসা নিয়ে চলা বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে আদালত। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ উল্লেখ করেছে, বিশেষ তদন্তকারী দল এসআইটির প্রতিবেদন অনুযায়ী 400 জনেরও বেশি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে 207টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। মণিপুরে নারীদের ওপর যৌন নিপীড়ন ও জনসমক্ষে অপমানের একটি মামলায় গুয়াহাটি হাইকোর্টের 2 অভিযুক্তকে জামিন দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই এর করা একটি আবেদনের শুনানি চলছিল। উল্লেখ্য, গত বছর 3রা মে মণিপুরের পার্বত্য জেলাগুলিতে বিক্ষোভের জেরে 260 জন মানুষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অন্তত দুটি ভারতীয় ভাষা সহ তিনটি ভাষা শেখা বাধ্যতামূলক করার সিবিএসইর একটি নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি আবেদন খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট সম্মত হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগজি ও বিপুল এম পাঞ্চলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কেন্দ্র, সিবিএসই এবং এনসিইআরটিকে নোটিশ জারি করে দু সপ্তাহের মধ্যে তাদের জবাব চেয়েছে। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি এই প্রথম সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষা 2026 প্রাথমিক উত্তরপত্র প্রকাশ করেছে। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা upscionline.nic.in ওয়েবসাইটে 31 মে সন্ধ্যা 6টা পর্যন্ত তাঁদের মতামত জমা দিতে পারবেন। উত্তরপত্র চূড়ান্ত করার আগে প্রাপ্ত সমস্ত মতামত বিষয় বিশেষজ্ঞদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, তীব্র গরমে সুস্থ থাকুন আয়ুর্বেদ উপচারে। আয়ুর্বেদ বিশেষজ্ঞ এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডক্টর সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন প্রথম পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশের বিভিন্ন স্থানে প্রবল দাবদাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী সকলকে বেশি করে জলপান করতে এবং বাড়ির বাইরে বেরোলে জল নিয়ে বেরোনোর কথা বলেছেন। তিনি তৃষ্ণার্তদের জল দেওয়ার জন্য নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছেন। প্রয়োজন না হলে প্রখর রোদে না বেরিয়ে বাড়িতে বিশ্রাম নেওয়ার কথাও তিনি বলেছেন। এছাড়াও পশু পাখিদের জন্য বাড়ির বাইরে ব্যালকনিতে, ছাদে এবং অফিস ও দোকানের পাশে ছোট ছোট পাত্রে জল রাখার কথাও বলেছেন শ্রী মোদী। আসাম বিধানসভায় আজ অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল পাশ হয়েছে। এর ফলে উত্তর পূর্বের প্রথম এবং দেশের তৃতীয় রাজ্য হিসেবে আসামে এই আইন পাশ হল। ষোড়শ আসাম বিধানসভার প্রথম অধিবেশনে গত সোমবার এই বিলটি উত্থাপন করা হয়। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে মন্ত্রী অতুল বোরা বিলটি পেশ করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিক দত্তের অস্বাভাবিক মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া। আজ সকালে হিন্দুস্তান পার্কে নিজের ফ্ল্যাটের বহুতল আবাসনের ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন তিনি। সংকটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, তবে সেই সঙ্গে পরিচালকের হস্তাক্ষর মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অনিক দত্তের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। লালবাজারের সায়েন্টিফিক উইংয়ের পাশাপাশি হোমিসাইড বিভাগ এবং ফরেন্সিক দলও ঘটনাস্থল ঘুরে দেখছে। আগামীকাল পরিচালকের শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। হাঙ্গেরির সংসদ আজ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির সদস্য হিসেবে থাকার পক্ষে ভোট দিয়েছে। পূর্বতন সরকারের আন্তর্জাতিক এই ট্রাইব্যুনাল থেকে সরে আসার সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছে। ভিক্টর ওরবানের সরকার গত বছর আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG গুজরাটের মুন্দ্রা উপকূলে একটি মাদক পাচার বিরোধী অভিযান চালিয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সন্ত্রাসবাদ বিরোধী স্কোয়াড ATS এর সমন্বয়ে পরিচালিত যৌথ গোয়েন্দাভিত্তিক এই অভিযানে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ICG একটি জাহাজে প্রায় 115 কিলোগ্রাম কোকেন বাজেয়াপ্ত করেছে। এর আনুমানিক বাজার মূল্য প্রায় 1,000 কোটি টাকারও বেশি। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে ভারতীয় খেলোয়াড় HS প্রণয় বিশ্ব র্যাঙ্কিংয়ের পঞ্চম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। প্রথম গেমে বিশ্ব র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকা ক্রিস্টির কাছে 10-21 সেটে হেরে গেলেও পরবর্তী দুই গেম 21-12, 21-18 সেটে জিতে প্রণয় পরবর্তী পর্যায়ে যাওয়া নিশ্চিত করেন। এর আগে দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতের PV সিন্ধু এবং পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। IPL ক্রিকেটের এলিমিনেটর পর্বে চণ্ডীগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদ টসে জিতে রাজস্থান রয়্যালসকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, দেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রিসভা 25,530 কোটি টাকার কেন্দ্রীয় অনুদানসহ গণবণ্টন ব্যবস্থা সার্থক PDS প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অনুমোদন দিয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে করা মামলাগুলি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচন কমিশনের করা SIR সম্পূর্ণভাবে আইনসম্মত এবং সাংবিধানিক। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা।
3: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত আটটায় শুনবেন নানা রঙের গান, সাড়ে আটটায় আইনি কথা, বৈবাহিক আইন, বিবাহ বিচ্ছেদ এ বিষয়ে আইনজীবী সংঘমিত্রা দাস চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের